মোর রচ দিনি, কহু ফুল রাজা হয়ে বেঠা, কহু সিমট পয় শঙ্কর কেঠা, সিগরী সৃষ্ট খায় অচম্পব, যুগা স্বরূপ সুয়ম্পব, অব রক্ষা মেরি তুম করো, সিখ উবার সিখ সঙ্গরো, দুষ্ট জিতে উঠবত উৎপাতা, সকল মলেশ করো রণ কাতা, জে অস তুজ তব সরণি পরে, তিনকে দুষ্ট দুখিত হয় মরে, পুরখ যবন পগ পরে তেহারে, তিনকে তুম সংকট সব টারে, জো কল কো এক বার ত্যায় হে, তাকে কাল নিকট নহি আহে, রক্ষা হয়ে তাহে সব কালা, দুষ্ট অরিষ্ট টরে তৎকালা, কৃপা দৃষ্ট তন যাহিন হরে হো, তাকে তাপ তনক মহ হরে হো, রিদ সিদ্ধ কর্ম সব হোই, দুষ্ট শাহ ছুয় সক না কোই,